আমি তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হেরি তো তের বিন মর জানা মে তেন প্যার করনা তের জিও নয়ো লবনি ও সাথী হো।

ফুলে সতে দারা সে প্রীত লাগা এক উত্তম পন্থ শুনেও গোর সঙ্গত তেহে মেলন্ত জাম ত্রাস মেটাই এক